0: কে তারা দেখতে পাচ্ছ বলতে কি বলে উচ্চ দুর্গা উচ্চ দুর্গা হবে পিছনে আঁকা হবে মাস শেষে আট কোটি টাকা মাস শেষে তুমি ঘুষবে मुख्य लक्षण देखने
1: सकते मुख्य